0: টোকিও অপারেট গুড মর্নিং প্রিয়ানিয়ান 707 হাইরিং গুড ইভিনিং ইউ ক্যান মেইনটেইন ফ্লাইট 150 ইনফরমেশন কাপা
1: Korea 703 Tokyo approach runway 34F expect IRS runway 34F approach clear bias 1 take arrival
0: expect the IRS runway 34F approach swamp for expo arrival Korea 703
2: Junior 205, contact radar 190.2 Contact radar 120.2, Junior 205, good day
1: Orange
3: 9-602,
1: reduce 0 to 2309
3: Reduce 2309.602